0: นักศึกษาเป็นนักศึกษาทะเลสัวฉันก็นักศึกษาก็ฟังถึงอะไรก็เลยถึงฉันก็ตักก็ฟังถึงพิสูจน์คำขันก
1: ็
0: เป็นนักศึกษาอยู่คุ้มนัยก็ที่นักศึกษามอสโกรุ่งเป็นนักศึกษา Good morning
1: อีอยากกูยันขวัญกายก็เลยถึง
0: อยาก
1: อยากเอาคนก็อยากรู้กูจะเลี้ยงก็เก่งขึ้นตึกอีกที่ตากี่คนจะเลี้ยงมันเก่งขึ้นเป็นนักตัวGood morning ต่อสู
2: ้กว่า Good morning
1: อี
2: จางัด
1: อาศัยต่ออ
2: ีขวานีขวาอุนางนิวก็ยุคที่ต้นกัจจตุนนั่งเจมีจู่ๆจะเรียกตัวคำจีควงนี้จริงว่ามาสกุลนอเวมเบอร์สุดท้ายมี general election มีทุกสิ่งเปลี่ยนมีงานนุนักก็เปลี่ยนมีงานยุคุงาจัลย์อันนักจริงกิลิวลุนิจัลย์ละครดาโอเจปวีดาวกามานีวิกรูปัสคงะนั่นคือในการยุ่งกับที่ฟังนี่ว่าอุณหภูมิคุยกับใครนี่วิตาชูงามันรุนก์เอาคนอ่ะ RTG คันฟินจะสุดนี่จุกยักตุชูงาจัลย์ ABCP อันสกิลตอนนี้รีพอร์ตกลุ่ดะฟังนี่ว่านั่นคือริจูกุดอีกายุจจูกุดนึกถึงสิ่งนี้อีกนับปุ๊บจะลิสุดขุดลิสุดจะลิสุอุณาปัญจุปัญญุกยาคาตาริงัสโคมากัมตาริงัสโคมากังกายุดเอากันาพีเอฟดีนัสุนริตุกตามมตาอตุโตปุตกินาฟัดมุกันกันีตามักมุงเจกิริงังกินเอกลูกกุดอาการที่อากุมตุงนี่ขอกระจายเอากุณาจัลิสปุตอาคาวต์นัดสเตตอฟลาสกามีขวัญกันรุดห้องเอากุณาพีเอฟดีจิกินจิกิคุมตาปิงไอทุก for 3 years นั่งเจกุกทุกเจกุกตักเจกุกวันนี้ขวาอากุณาพรมนินฟันติบินันโปรเทคเตอร์ริวากกากาอีมาอุมยักษ์กินนี่ติขินังกาอุมยักษ์สุกีตุทารากาอุมยักษ์สุกีกิงุกสิตวันนี้ขวาอาศัตสุเลจิสเลตรานีเอาควาอยู่ไปจักสุขไปอาทิตย์สี่อาทิตย์หกวิ่งสปิลูกีด้วยสปิทว่าอาทิตย์ข้าวิทนัสจังไงสุขไงแต่แต่กำพังกูตาขึ้นขึ้นในวิตาดูลิตอาทิตย์ต่อปุ๊บนักกำกิบูสุดาแก๊สโตเวลelectricity นั่นสามัญคุยงั้นจะมาหน้า protect us คุ้มมากกว่าจัลย์จะมักมึงไอ้running for anything in state dreamยูกูจริงจริงว่ามาสกุมากังกะกูกูรู้จิตามักไปจีนิจุลริตโฟตัสกุมากังจีโกยานะ
1: อีโกยานะควาสกายากรุติน
2: อีเปล่าย
1: าเอาคนาจัลีอาวัยมากูนุนจุดคลิกตัลเรนุนอาก้าอกูมาลูนีอัปเดตในขวัญรีเอล็กตัดตัลเรนีอากุมสกมีดูแม็กงามนี่ kanaken kaluyan kingun ng kahdok. Ahwaitoy yuhdun kanakayuk ngalu ni taring kanakayuk ngalu ting makut pilarit taring lakat yuhdun amsinruk or angnrulu nipiuk. Time toy about walk takaluta hopikum to walk tariah tokoluta picum da chichuk lechtaluni hotai pilha yoksukupicum to tauna yoksukupin nerput chalisu Asan ktaim amlhaqtita bilhkait November ame biluting bigata vot tagaluting bigata taim toy bihtag kaulrit nasunay rutsikut kwabut kukunun mani state ni akum lhat ukut kafji ukut ime pilh kaiti taim toi pinakilu ni pikan man vota kaya kaka witap kenata vota kaya kutukulu ta pinnah tukut asih tuk akuna yok kakakput kuya yagam iralo tkiskumtu kagit kagit talhata kingori ni taim pisi kuktauna ako nasu kamakin ko isli kong kaya gagulo ni Pila ka kanrut kalhat sali tsok chilu ko una nutik nga kakput kwatin siwa kong kuya nga at darut mga kapilas ko nga akat do'y pisuk ting kakasukutang kumtayo kong kaasamak daum pitak kam nunini dang kiusu kita ukut yut asat us sauk sikit pikata curukau sudah pinrista narus kut kam tunt kiucoh dukut pulit makut yak panunayatut taim tojun kakcuk kelutam bis kelas hukai tikuta hukuta ciu lemta ciun kakcuk keluni tanghut kluku caim mena bidang yuk ngahput ciu kaut kenata togam nan lucing iluku aisin susak luku bisaka tang hok khaluko taim toy aya gatulini amlkhni manna nalun ritakhputta chattoy mna napatlu illot niwi talu ni pilkan nutras khlu kiyam tang khpailam tikipik pila khait kut nutras khkenaki Ilinium kan kalren klunik ni gahtlalrenga anqchtarlugukhuq dorten pinritta taqam ihimikhiluku tanghomarekharluku chautcha nuttan toni pihungahput tochaimna paifluni pillera makutlu tuntun tuohon kammai piskahput. Apispisuskahput pen. Atkau cilu tak lukvaren kpikumta. A unam naskha kamikha. Cirun rik ukuk. Atkau singam tatam. A kulit mun. Napahluk kpiskumak saiklaraita. A totin toi. A pitah kau luku tang kun tunut raja kota. Takuam a flip side tak luku kacanit mun jauh luku. I kita ke kanik cali umen kaya kau lahaman bin nak tu good morning.
0: Good morning luka.
1: Kaka.
0: Ya. Ah, kuten permission nak kagun gamba pas chatun kagum kita. National Guard headquarters, man, the time, when it could go on. You're running after Kalwang West, get nothing to kind on me. I'm back to come down. Helicopter. She clicked me up, you can hand. I'm going to do the shoot. I'm going to go to the pilot. Rinrani attack me. Rinrani tamagut. Tangchigat nakut pagakan an air to surface tamagut chicken. Latagam kwani tan gray after sanat unugumis tamakan hook. Aerial flash, what's a good flashlight? Can walk after them, and a good flashlight at New Dart Booth at me. Then Bill Redin took Dalet Wagon, Buff Chicken, and Dalet flashlight at Knock Dalet and took Dalet. At a garret, and I'm going to get a new back to Bessel, God. I'm going to go to the flashlight.
3: Plus lad gaimum yocht to da. Sicken lach gun gaima. Gynnychyn gmetlygon gwmachtys gaidw nhw rwmi. Plas la chael fflews. Gwallw gai man ag yn iol rai dwi chyffar ydyn. A hen hel dansch gadew a dwi chyffar ga. Ni diwgwa teg at wala pwynt pyn pwynt gan pyn pwynt gagalwgi. A gwdawai I gaiwt clywgwys a maclwn iocht ni lacnam tŵ. A I gaiwt clywgwys sicr nolad ma gwclywyd i'w da. A fyma'n ilyn I iog gnabwda nes gysig at galam tŵ. A dod yn dod bilrach daill gili. Dod yn dod bilrach daill gila ganyn nes Tegal lorun tawgamaw samam Beo gwasgadun Gitag Tzapin Bin ngayl ngalung gana Betwet silgan flashlight An gai yasw da Eryl flews A sikin lan Gitan kwasay o gwn ken hel A vi tzapan Dorach gyda darin yn ychydig gan ddod gan gysyn.
1: Ia, sechdwg a sbechdwg.
3: Ia, gyda ia. A wai gyda iocht. A wna gagamcht gyw gyda trwy bran yn iocht yn gyda di machas hwn trwy bran gymaint gymysglad. Trwy bran gyda gynnyn rydda gyda ffemla gyda pagawdwyd. Dalu gwtoni Dwi'n achagam yng Nghymru Sylgod eich benni Hela cap gyrwyl Dwi'n gyda ilaclw gyda Iorclw dyn Dama gwn cap Da gwam gafon gyda O bi'n achagaw Gwyd i gai I da gwyd iocht Gwyd i gai olwg i Nillws gymda sicr Nolag lyda Gydag chanid gwni chgylu saim, gydmon.
1: I gwyan gwas gaya gawlydyn. A awgwyd awa I... Awa lyclwg I chwa bidwg bwyta... Achtag chlwg I ma gwyta flair. Flair an gawgwyd bidwg gaita. A nasw nes gwyd mwlw ni... Chwatn gydwach ni... Antwg bwyd ag hwnna distress ag hwnnw ni bilach ag yn gallwch hwnnw ni bigw ni gyna i'n mynd a gynnych am y clw gwmach ti hwnnw ni bilach ni a mynd i'n gynnych wjachdwch hwnnw ni a bilchan a dannigach a chymru chwallwnog o chymru llw gynnych i agfan galaid a bawani agwlymi Ayah galu tak bawa betul keluapan makun ka dan kekelinik tang ngangilu tapai kamta atkainan ni plat kam kosong yang tak sedungi nun pil pai kamta kenakanai kuma ngakami nasi A gingw nym da. A gynnych am gwmach jiliw dyng beg am magwtwn chwa ced cen allachtwn a gas am gymig chylygw gof gachlyg beg am iachfa ni gada ma leid dwg. A dama na. A gynnwch ach dang sych ys gwydy gynnwch ach dael am ia llamg. A ys gyda chylwn ys gyda chylwn I bilgae ni gynnych chi ac fan y galaid ac hwn allto ei gynnwch gwda gwn mae gynnwch gwda yn dwy ag ag chi gwda wchan lliw am llysi ag ymsach lliw dyng dama gwda mae Aya galu takhokhang kuta pit pilal lere ni akum kam kanani yochni pilu tapakam ta handi pakamk atuk luku ayautak kaput chamitoi Ayo kata kalau tak sepikum tak kaya gak kalau tapi kait tikut kani kotoi kemenen duk ayo kata kalau tapi kum terduk kalau kupisun chan kotoi pichatun atau juga kan kime ime kalau ku tamakuji hang kasih tuk aya gatuluni khachak khuluni pis pis khuyun khuluni pis aqi maluni ay aya qasertuq yaq faqtotn yoqsuku pinr pinr lengramta duq duq duq duq qasqam miktoy cham kimu mka qaqi mawalram Pinkhluni pilkasih tuki kitaki. Salihonik uumun kaya gaulgamun. Good morning.
4: Hi Sam, good morning.
1: Ii, kwa Henry.
4: Ia, wani kwa. Uus, bigwiwi tonga. Pingayun sa sun. Triskantoy rurak kaulo. Askulotoy wani kutkikramun tarikram.
1: Ii, toka nosuwirmun atarak kaksutun.
4: Ya wani khonam su ugmi witonga
1: oh
4: taqallo qaya qaya gawa kamunk
1: oh misi ugmi witani yuklut
4: ya kren tatun taishunga misi ug kan tailo mus ugmun toy wani khakum gawa taqallo
1: oh misi ugm kan mini misi ugm kan reklinam
4: mus ug Dalam kah, nasi rumah selalu nasi kami nutan itu ngama.
1: Iya, asyik cukup.
4: Ya, okay, kau yang na, hanya kalau kini nasi cuma kah, ilang kasu, mani om terisan k, kaya gak to, at mau lulap kasih lu kaya kalau kita masih kita. Makin mantris kan? Asin ngem, good morning ang lagi.
1: Ii, kaya nak pas kaya gaulat.
4: Ii, dan asin ngem, good morning ang asin nakto duka alulat ng suha yung lugo.
1: Ii, kaya na.
4: Ii, ikutik.
1: Ii, kitak. Ah, kani ka Asam kacali kaya gaul rektan kri kita ki kami kena waktu kudu mencari kikup senen good morning. Tosu radio tunip suki please.
5: Good morning.
1: Ii tosu kali tak kapar lutun toy. Uluk. How are you?
5: I'm not going to want to say, so I'm going to walk around.
1: Radio den Tag gut da. Nicht passlecki. Nicht nach gut.
6: Ja, da war da.
1: Ja, nicht da. Das ist richtig.
6: Ja, ich habe schon mehr als Hollo in Kutum. Ich habe ein bisschen Glück. Vielleicht was Glück. Ein paar Tage ist ein bisschen. Malis tak kau ke pilih ke? Anak tu tiap mengalang kasut ni, ayah bawa sekolah. Jadi sel nulis sekolah ni, tak tiap mengikuti calon. Kalau ini sekolah ni anak tiap mengikuti calon. Ayah kejupat rumah. Angayukat unhtalot kiyehung malistakul kipikhalit ki nisu ki tamas kong pinrit chakot tapang ilay chiyot mukso nisu ngapakit ninyutong sayagal Tahu inilah aku nanti angut mukhnon, orang nampak maksua map kaitan, tanah hukuk, yuk, tanah cakap yuk silu ku tanah basa, kau nama nak kau nanti tanah sos menulinganan, tahu kuhuk, amir mama tini. Sudah cek ni kai sunayuk sini lom. Isu kulangaluku ay baktuk ni tau na. Kulangaluku nang suku mulupa atuk cip kena ku. Tawar untuk cip kena tu. Anamu ada muskan ni suku pilih. Bisa wangku kan?
1: Ya.
6: Kamu yuk cuk tamas kami kamu masa pasuk ngacak ciruk. Nepal ngukuk tau agak amir mama tini. Atuk tun usri malukat na yuk sin. Tau Maksudnya makan sehat, tapi ngejual sejak kacunah mai. Tapi ngeluku tangan kaper luku. Tapi ngeluku konon tu maksudnya nunasan suka kanat tu dia kakak. Ilo tu maksudnya tu cak ngelinin ni tu kanat gue cakap. Tak, bila semtun awal semtun tamana, agak sudah awal semtun silapat. Ili ni tam unak kaput tau ili ni unak suku koya naksun koya naksun koya basa kelun. Aman cemas kong atau anu kuek dan kuekan. Tahu tangk kah nasun kata tangk suki sesta boleh sahalot boleh sahalot. Tangk sekarang ni lah tu. Bila dah hari ke? Tapi no you guys use me for single night. Oleh tak kau kena cengak nak tu kita. Aku muda kan kenal lah asyik sekut wanita. Mula kasih kecikat sama tu pom. Okay, kuya na to make kalun.
1: Ya, betul. Kuya nga kaya gawa ka bet.
6: Okay, tawa. Ako muna kita ng seksyong lang takpon. O, pwede nga lang ito makuto kaya ganalo itong ang ngayalat.
1: Ya.
6: Itong duwak sulo ito natin.
1: Ya, pwede. To, tamas ko ito. Tingo maluki, pwede ko maluki.
6: Tapik skomalo ke kamal ng katat ka.
1: Ya.
6: Kamal.
1: Ang amang kuya anak pa.
6: Tawa ila tiga tau tuntun baksa ng pipinat ng kasaya ng tawa.
1: Iye.
6: Okay tawa Sam.
1: Iye kuya anak pa kaya kakulutin.
6: Okay, good morning.
1: Good morning. Ya, kakit, chiveka kami asilra magpant si makin mamtril na kajali kwa ni human king oklanan biluta. Good morning. Dosu.
7: Ya, good morning.
1: Iikidak.
7: Ya, good morning, ya, Sam.
1: Kakilok.
7: Ya, pantanalo pinga na isok na ayakatalaan na Sasa jib tutu ki ukei khusuti kutai yaklapsni ya Sashpaka rihari Ingan tutam, kuyana?
1: Ya, okei kuyana kvaskaya gaglutin Apa makna kulimakka Iluk ma illita on my mom's side Kuyaw ikluku akumk ilumun asehtukka akuna unayakuti hwangkutun makutkwani nakkoputkwa nakkakaluta makutsakukosput chaylkamun kakluki unitknaki takwam kuyukuyuk kakluki ekkonriskumtki uthusuki makunun proper disposal place anun trash bin anun akluki pilreni asihtuk huangkutato yukuni ayagaluta supitulini umam kanheyakam huatn aphakut steward Murilkista. Manatoy. Bilakstam tanunawad manataklugubil khamini. Yulilhuk. Asmukhtsit tunayuk lhamk. In their own image. Toi umiyohtak tuluku chiuk liuluku makuunun chiumak takshmi chiuk liuluku takshuku murikstuhluku huangkutun toi maitkiituk Kwangkukka tamana alhkutfuk
8: Ikirut kreo raitku digitaki, piuhci.